0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি গাইছেন নম্রতা মহান্তি, মনোজ মহান্তিঙ্কর অনেক রচনা। মিছ নুহে মুহে সতটিয়ে মতে যতনে সাইতি রখ, দূর আউ মুত লাগিবিনি জমা, লাগিবি নিহাতি পাখ।

কাকর জাত হয়ে তার শত্রু হুয়ে এঠার মুখপদ্মরে শ্বেদরূপী তুষার শত্রুণ হয়ে শোভাবর্ধন করুছি। পবন যোগে রক্তকণা শ্বেদ সহ যুক্ত হয়ে মরকত মণির বর্ণ থিবা রামঙ্কঠারে রহি মরকত শিলা উপরে পোহলা ভ্রম সৃষ্টি করেছি। সীতা ও লক্ষ্মণ রামঙ্কু ওলকি হেলে। গোদাবরী নদীরে অঙ্গ ধৌত কলে শ্রীরাম। এইটি শেষ হচ্ছে কাব্যর 23 ছন্দ।

শ্রোতা বন্ধু, ঝান্সির রাণী লক্ষ্মীবাই, যাঙ্কর পিলাবেলঙ্গ পিলাবেলর নাম থিলা মণিকর্ণিকা, তাঙ্কু শ্রদ্ধার সমস্ত ডাকুথিলে মনু। মনুঙ্ক পিতা মোরপন্ত সাম্বে মরাঠার বাজিরাওঙ্କ ସେବାରେ ନିୟୋଜିତ ଥିଲେ। ବାଜିରାଓଙ୍କ ପୋଷ୍ୟପୁତ୍ର ନାନା ସାହେବଙ୍କଠାରୁ ଲକ୍ଷ୍ମୀବାଇ ପିଲା ବୟସରୁ ଖଡ଼ଗ ଚାଳନା, ଅଶ୍ୱାରୋହଣ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଶାରୀରିକ ବ୍ୟାୟାମ, ଦୁର୍ଦ୍ଦାନ୍ତ ହାତୀମାନଙ୍କୁ ଦମନ କରିବା ଆଦି କଳାରେ ନିପୁଣ ଥିଲେ। ମାତ୍ର 8 ବର୍ଷ ବୟସରେ ମନୁ ବା ଲକ୍ଷ୍ମୀବାଇଙ୍କର ବିବାହ

শ্রোতা বন্ধু, যেতবে ইংরেজ শাসক মানে ভারতকে পরাধীন করে শোষণ করা আরম্ভ কলে, সেতবে দেশের কোণ অনুকোণর প্রতিবাদর স্বর উঠি। স্বাধীনতার আকাঙ্ক্ষা ভারতীয় মান হৃদয়ের অগ্নিশিখা পরি প্রজ্বলিত হয়ে 1857 মসিহা মে 12 তারিখের দিল্লির লাল কিল্লাঠারে যেতবে মুক্তি সংগ্রামর বিগুল বাজি উঠিলা, সেতবে প্রথমে দিল্লি এবং পরে ঝান্সিরে বিপ্লব আরম্ভ হয়েছিল। ঝান্সির বিভিন্ন দুর্গ মানে আত্মগোপন করে অল্প কেতক ইংরেজ মানুষ হটাই ঝান্সি সেনা দুর্গ উপরে বিজয় পতাকা উড়াইছিলেন।

0: कालू, ए कालू, उठ ना। ए जंगलटा भितरे एमती केते बळे जाय सोई रहिबु जे? देखे, बेळा असी मुंडे ऊपर हेलानी। बेळा बेळी घरे पहुंचिबा ना नाही कहिलु? आसे आसे, उठ। आउ ए काठ गोछा को मुंडे रे रख।
1: ओहो, टिके चुप रहिलो बला।
0: उठ मा।
1: घर को जीवा पे काई एमती तरबर होचु जे? घर को जाई एमती कोन करि पकाई उसने? अरे देख,
0: कौन देखिबी?
1: देखुनु ए जंगल केडे सुंदर।
0: कौन कहिलु? ए जंगल सुंदर?
1: तते
0: एठी भय लागुनी? घर द्वार छाड़ी एठी रहिबा को मन करिचु ना कौन बा?
1: हौ, तो कथा मानिली। चल चल, एथर घर को जीवा। चल
0: चल चल।
1: हेले हुबी,
0: कौन
1: घरे आमर कौन अच्छी कहिलु? ভঙ্গা দদরা কান্থ বাড়, অসরায় বরষা হলে কণা চাল রু ঝর ঝর হয়ে পাড়ি নিগুড়ুচি। এইটা কুয়াড়ে ঘর খুবই?
0: কোন কুচু,
1: মো কথা তোতে খারাপ লাগুচি না?
0: কাহিকি খারাপ লাগিব তো কথা? যে যাহাকু যেমিতি রখিবে অনন্ত, এই কথা কো মনে হেচুনু? বিধাতা আম ভাগ্যরে যাহা লেখি দেইছন্তি সেতিকিরে শান্তি হবা কথা, তাহাই তো আম পাই ঠিক। এ রাজা, মো পাখকু টিকে আস না।
1: রাজা, হ্যালো
0: কইলি পরে হস না তে?
1: হ্যালো মু পুড়ি রাজা। বাহা দশ বর্ষ বিতি গলা, দিনে নাই কি কালে নাই, হঠাৎ মো পাই এমিতি প্রেম কোঠু নিগিড়ি পড়লা বা?
0: আরে মজা করুনি রে, সত্য কহুচি, মো পাখকু টিকে ঘুঞ্চি আসে।
1: হ্যাঁ,
0: আউ টিকে এইঠি কিছু সময় বসিবা।
1: নূয়া পবন বহুচি বা? আসলি তো পাখকু আসলি। আচ্ছা কড় কহবু কৌনু?
0: কালু, গোটি কথা পচারিবি? তু ঠিক ঠিক কহবু না? সত কহিলু? ভগবান আমাকে সত্যরে কোন কিছু দেই নাহান্তি?
1: হ্যাঁ দেই নাহান্তি, কাহিকি?
0: আউ
1: খুব দেইছন্তি, বহু কষ্টরে দেহ লোচাইবা পাই চিরা লুগা, সবুদিন অধা পেটরে রহিবাকু পখাল গণ্ডায় দেইছন্তি। কহিলু হুবি?
0: কো কথা?
1: এমিতিকা বঞ্চিবাটাকু কোন জীবন বলি কহিবা?
0: কাহিকি এই জীবনটা কোন খাইবা আউ পিন্ধিবা পাই?
1: হ্যালো, ধন সম্পত্তি কথা ছাড়ে কহিলু, আম কোলকু এযায় ছুয়াটি কোন আসিলা? মাটিরে ঘষি চালুথুবা সাপর ছুয়া আছি, আকাশে উড়ুথুবা পক্ষীর শাবক আছি, পাণিরে পহরুথুবা মাছর বি জাল আছি। হেলে
0: মোর এ যায় কোনসি পিলাপিলি হেলানি বলি সেইদি পাই মো উপরে রাগুছু না তু?
1: আরে না না না না না না, মো সেমিতি ভাবনা কর না তু।
0: আর কোন কহুছু যে?
1: সত কহুছি হুবি, তো উপরে মোর মোটে রাগ নাহি, মো রাগ কেবল মো জেজে বাপা উপরে।
0: কাহিকি?
1: কিন্তু কোন করিবি, জেজে তো এবে

0: মাতা মোৰ কিঠি ভুল নাই, মোৰ বাধ্য হৈ ৰাজা আদেশ পালন কৰিবলৈ আহিছি মা।
1: তাৰপৰা সি ঠিয়া হৈ গুণু গুণু হৈ কণ গুড়ি কহিলা। মই কহিলি ঠিক অছি, তোৰ কাহিঁকি ভুল হব, সবু ভুল মোৰ, যেহেতু সে দিব্য ফলৰ ৰহস্য তাতে বতাই দেলে। সতিলো হবি, মানুষ পাখে যে কুটিল বুদ্ধি সেসব আম পাখে কোঠ আসব, ঠিক কহিলি না?
2: হ্যাঁ বৃক্ষমাতা, রাজা নিজ গাদির লালসা বেশি প্রলোভিত কলা, সে বুদ্ধি ভগবান ইচ্ছা কথা ভুলি গলে।
1: রাজা নির্ণয় তা দৃষ্টিকোণ বোধে ঠিক লা, কাহি না রাজার পুয় রাজা নহে আপন রজকর পুয় রাজা হই থা, ঠিক কহিলি না? মো বুড়া কহিলি, এ কাম তো তু সকাল বেলা সারি দিয়ে থাকু, কেবল অধা দিন কাহি জীবদান দিয়েছিল। ঠিক অছে, রাজাজ্ঞা পালন করা আসিছু তো, উঠা কুড়ি আউ হাণ মতে।

হিন্দি কথাচিত্র গীতা শুনিবে রাতে 8:02। ওড়িশী গীতা এবং ছান্দ শুনিবে রাতে 8:30 গাইছেন সর্বেশ্বর বৈঠার। কন্ট্রি ওয়াইড অর ইনসাইটস রাতে 9:30 রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। লঘু সঙ্গীত শুনিবে রাতে 10:35।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি ছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତ ଗାଇଛନ୍ତି କାର୍ତ୍ତିକ ଚନ୍ଦ୍ର ସାହୁ, ଗୀତ ରଚନା ମୀନାକ୍ଷୀ ଦେବୀ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু
2: শুনছেন অবলাগিত কার্যক্রমের শেষ গীতটি গাইছেন আদ্যাশা দাস প্রতিভা রায়ঙ্কর রচনা।

0: শ্রোতাবন্ধু অনুরোধর এই গীতটি গাইছেন সুভাষ দাস এবং শিপ্রা বোস আলো সুন্দরী তোর কথার গীতটি।
1: বগ দেখিব পয়সা দেব, বগ দেখিব হাতি দেখিব ঘোড়া দেখিব
2: নাচ দেখি তুমি ঘরকু।

পরবর্তী কথা চিত্র রাজকুমার, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, অনুরোধকারী শ্রোতা হেলে বাঙ্কিরু, টুকু এবং লিজা।

শ্রোতাবন্ধু আপনার অনেক অনেক ধন্যবাদ জি আপন মানে আমার কার্যক্রম নিয়মিত শুণ নিয়মিত এসএমএস করছেন এবং ঢের সারা ভালো পাইবা দেছেন সেতিপাই অন্তরর অনেক অনেক ধন্যবাদ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু খড়িয়া গীত, পরিবেশন করিছন্তি সমারু জোড়া এবং সাথী।

তেমনি শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসিসারিছি চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন্তি প্রথম এসএমএস টি পঠাইছেন্তি ভুবনেশ্বর পূজা আপনার শুনিবাকু ইচ্ছা প্রকাশ করেছেন্তি তো প্রেমী মু পাগল অ্যালবম র গীত শ্রাবণ ফেরিলা বরষাকু নেই ফগুণ ফেরিলা ফুলকু নেই গীতটিকে গাইছেন্তি কুমার বাপি তেবে পূজা আপনার অনুরোধে সুন্দর গীতটি আপনার পাইঁ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রেমর পথ প্রেমর প্রথম পিয়ালা পরে তু বি নিশারে মু বি নিশারে, গীতটি গাইছেন্তি কুমার সানু এবং নিবেদিতা। অনুরোধকারী শ্রোতা হেলে জগৎপুরু রূপালী।

ব্যাংকিং, জৈব উৎপাদ এবং রপ্তানি ক্ষেত্রকে সশক্ত করা লক্ষ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যক্ষতায় নয়াদিল্লিতে হয়েছে উচ্চস্তরীয় বৈঠক। পিএম ভিবিআরওয়াই যোজনা অধীনে আসন্তকাল প্রধানমন্ত্রী প্রদান করবে প্রায় 2400 কোটি টাকার প্রোৎসাহন রাশি। নিট ইউজি পুনঃ পরীক্ষা প্রস্তুতির সমীক্ষা কলে শিক্ষামন্ত্রী। এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজ চেক গণরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে খেলাযিব ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি, পারম্পরিক পদ্ধতিগুড়িক বিফল হেউথিবা ক্ষেত্রে নবসৃজন সমাধানর পন্থা প্রদান করিপারিব। প্যারিসে ভিভাটেক 2026 সম্মিলনীকে সম্বোধন করে শ্রী মোদী ডিজিটাল আর্থিক কারবার, আর্থিক সমাবেশী, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষি ভলি ক্ষেত্রে ভারতর দ্রুত প্রযুক্তি আধারিত পরিবর্তন উপরে আলোকপাত করেছেন। ভারতর মহাকাশ প্রযুক্তি এবং পরমাণু শক্তি ক্ষেত্রর সফলতা মাধ্যমে মানব দক্ষতার সীমা ব্যাপক হয়েছে বলে শ্রী মোদী কহিছন্তি। প্রযুক্তিবিদ্যা সমস্ত সুগম হওয়া উপরে গুরুত্ব প্রদান করে শ্রী মোদী কহিছন্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সমস্ত অন্তর্ভুক্ত করা দৃষ্টিকোণ নেই ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কার্য করুছি। ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তিনামা উপরে আলোকপাত করে শ্রী মোদী কহিছন্তি, বাণিজ্য নিবেশ, প্রযুক্তি আদান প্রদান এবং পর্যটন ক্ষেত্রকে এহা অধিক গতিশীল করিব। বিশ্বস্তরীয় গবেষক এবং নিবেশকঙ্কু ভারত সহিত কাম করিবাকু সে আহ্বান দেইছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রমুখ ফরাসি শিল্প নেতৃত্বঙ্ক সহ আলোচনা করিছন্তি। সামুদ্রিক ভিত্তিভূমি, উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্থায়িত্ব আদি বিভিন্ন প্রসঙ্গে মত বিনিময় হয়েছে। বৈঠক পরে আকাশবাণী সহ আলোচনাকালে কেতক কোম্পানির মুখ্য কার্যনির্বাহী অধিকারী ভারতের বৃদ্ধি পাওয়া সুযোগ উপরে আলোকপাত করা সহ সম্পর্ক বৃদ্ধি নিয়ে কোম্পানি তরফর গ্রহণ করা যোজনা উপরে সূচনা প্রদান করিছন্তি। বেনোইট বাজিনর অধ্যক্ষ তথা মুখ্য কার্যনির্বাহী অধিকারী সন্থ গোবেন কহিছন্তি, এশীয় প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র পাইঁ ভারত এক প্রমুখ উৎপাদন রপ্তানি কেন্দ্র ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। শূন্য অঙ্গারকাম্ল নির্গমন এবং শক্তি দক্ষতা বিকাশ ক্ষেত্রে তাঙ্ক কোম্পানি নিবেশ করিবা পাইঁ বিচার করুছি বলি সে সূচনা দেইছন্তি। মিস্ট্রাল এআই র সিইও আর্থর মেলাক্স কহিছন্তি, ভারতীয় ভাষা ক্ষেত্রকে সহযোগ প্রদান করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আধারিত গবেষণা ক্ষেত্রকে অধিক ব্যাপক করিবারে সহভাগী হওয়ার তাঙ্ক কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। সিএমএ সিজিএম র অধ্যক্ষ তথা সিইও রোজাল্ড সাদে কহিছন্তি, ভারত জাহাজ নির্মাণ ক্ষেত্রে দ্রুত বিকাশ করুছি। ভারতীয় জাহাজ নির্মাণ ক্ষেত্র সহ মিলিত ভাবে 6টি এলএনজি চালিত জাহাজ নির্মাণ পাই তাঙ্ক কোম্পানি নিষ্পত্তি গ্রহণ করিথিবা সে সূচনা দেইছন্তি। বৈঠকরে ভারত এবং ফ্রান্স মধ্যে বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক ও প্রযুক্তিবিদ্যা সহযোগ উপরে গুরুত্ব প্রদান করাযাইছি। দেশের সমবায় ব্যাংকিং, জৈব উৎপাদ এবং সমবায় রপ্তানিকে সশক্ত করা লক্ষ্য নিয়ে নয়াদিল্লির এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা বৈঠকের অধ্যক্ষতা করে এ ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপগুড়ি উপরে সমীক্ষা করেছেন। কর্পোরেট ব্যাপার মন্ত্রণালয় দেওয়া সূচনা অনুযায়ী বৈঠকরে প্রস্তাবিত ভারতীয় সমবায় ব্যাংক এবং ভবিষ্যতের সমবায় ব্যাংকিং ক্ষেত্রকে সহযোগ প্রদান করা লক্ষ্য নিয়ে এর ভূমিকা উপরে আলোচনা হয়েছে। প্রযুক্তিবিদ্যা আধারিত পদক্ষেপগুড়িকর অগ্রগতিগুড়িক উপরে বৈঠকরে সমীক্ষা করাযাইছে। সাইবর ঠকেইকে প্রতিহত করা এবং সুরক্ষা ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করা নেই ভারতীয় সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র সহ সম্মিলিত মাধ্যমে করা কার্য উপরে বৈঠকরে বিস্তৃত আলোচনা হয়েছে মন্ত্রণালয় কহিছে। নিশামুক্ত পরিসর অভিযান অধীনে দিল্লী বিশ্ববিদ্যালয় দ্বারা গ্রহণ করা পদক্ষেপকে উপরাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয় কুলাধিপতি সিপি রাধাকৃষ্ণন উচ্চ প্রশংসা করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে উপরাষ্ট্রপতি ছাত্রছাত্রীঙ্কু নিশামুক্ত ভারত গঠনরে অধিকর অধিক সামিল হওয়া সহ নিশা ব্যবহার বিরুদ্ধে কার্য করিবাকু আহ্বান দেইছন্তি। শ্রী রাধাকৃষ্ণন চলিত বর্ষ আরম্ভরে বিশ্ববিদ্যালয়ে নিশামুক্ত ক্যাম্পস অভিযান এবং ই প্রতিজ্ঞা প্ল্যাটফর্মর শুভারম্ভ উপরে এই অবসরের আলোকপাত করেছন্তি। 53,000 অধিক ছাত্রছাত্রী এথিপাইঁ সামূহিক পদক্ষেপ মাধ্যমে নিশামুক্ত পরিসর পাইঁ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিবা শ্রী রাধাকৃষ্ণন কহিছন্তি। এভাবে পদক্ষেপ এক সুস্থ, সশক্ত এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনরে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব বলে উপরাষ্ট্রপতি কহিছন্তি।
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆସନ୍ତାକାଲି ନୂଆଦିଲ୍ଲୀରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବିକଶିତ ଭାରତ ରୋଜଗାର ଯୋଜନା ପିଏମ୍ଭିଭିଆର୍ୱାଇ ଅଧୀନରେ ପ୍ରାୟ 2,400 କୋଟି ଟଙ୍କାର ପ୍ରୋହାହନ ରାଶି ପ୍ରଦାନ କରିବେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ମିଳିଥିବା

শ্রোতা বন্ধু, মাটি মা প্রকৃতি কেড়ে সুন্দর সুন্দর প্রকৃতি কূলের আমি জীবন। এটি মাটি পাণি অছি, পবন অছি, আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র অগ্নাগ্নি বনস্থ পাহাড় পর্বত নদ নদী ঝরণা ভিতরে পশু পক্ষী কীট পতঙ্গ পুণি ঈশ্বরঙ্ক সৃষ্টিরে আম এ মানুষ সমাজ আম জীবন পাই এ সুন্দর প্রকৃতি কূলের সব কথা রয়েছে, যাহার সুরক্ষা আমার কোন দায়িত্ব নুহেঁ।

শ্রোতা বন্ধু, সাতাশুর সাত রঙ ভিতরে আম এ জীবন, কেবে খরা কেবে ছাই আলোর খেল ভিতরে জীবন আগক বড়া ভিতরে সে কেবে স্বপ্ন বিলাসী, কেবে আশা নিরাশার বালিবন্ধ উপরে ছিড়া হয়েছিল গোটে জীবন, কেবে জিতে কেবে হারিবা ভিতরে কিছু গপ সিনা এটি সত হুয়ে, কিছু গপ এটি মিছ হয়ে যা ভিতরে আম প্রকৃতি এ মানুষ সমাজ পাই ঈশ্বরঙ্কর দান, প্রকৃতি সুরক্ষা দেওয়া অর্থ প্রকৃতি সুরক্ষা দেওয়া অর্থ নিজ জীবন সেতিক ভাল পাইবা এবং গোটে সুন্দর জীবন নিয়ে আগক বড়া।

0: ভিত্তি করোনা, হে যতি মোহনা তু ভিত্তি করোনা।
1: দুর্জয় সিং, জনা যায় মাতি তোর হয়েছে বিভ্রম, কি সাহসে পশি পর ঘরে পর স্ত্রী ঠারে করু পাপ আশা, অনীতির সীমা লঙ্ঘন কর নাই মুড়।

0: মূর্খ। ভাল গতি থিলে শীঘ্র তাকে মুক্তি দে, নচে দেখিবু মো শক্তি।
1: ইয়ে তো যুবক, কাহা বড়ে এতে দম্ভে কহু নিজ ভাষা, খণ্ড খণ্ড করি আজি মুন্ড গণ্ডি তোর, ভুঞ্জাইবি সুগাল কুকুরে পড়ি যায় তো।
0: ও দল বল অছে জেণু সঙ্গরে তোহর, সেথিলাগি এড়ে গর্বে কহুছু কথা, যদি অছি বাহুরে তো বল, একাকে যুঝিবা পাই আমর সঙ্গে
1: প্রস্তুত মু মল্ল যুদ্ধে হুয়াবতিন্ন।

0: অজনা লিংক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ধরে শেষের শিল্পী চন্দন জেনা, শিল্পী গাইছন্তি বৃন্দাবন জেনাঙ্ক রচনার।

নারায়ণের রুদ্র অম্বিকে ভাস করে তথা ভেরলা ভেরলা নগর তর্পম পঞ্চদেব নমস্তে। চারিদণ্ড তের ভক্ত বিঘ্ন ত্রিশূল গৌরী বেত দণ্ড তাণ্ডব।

ଶୁଣିଲି ଦଣ୍ଡନାଚ ଗୀତ ପରିବେଷଣ କଲେ ବ୍ରଜକିଶୋର ପଣ୍ଡା ଏବଂ ସାଥୀ ସାଥୀମାନେ ହେଲେ ଯୁଧିଷ୍ଠିର ଲେଙ୍କା, ଖଗେଶ୍ୱର ନାୟ, ବଳରାମ ମହାନ୍ତି, ସଦାନନ୍ଦ ପାତ୍ର ଏବଂ ସୁଦର୍ଶନ ପରିଡ଼ା। ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଚାରିତ ହେଉଛି 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে। আমার এই কার্যক্রম ডিটি চোড়িয়া তথা নিউজন এআইআর আপ যোগে মধ্য প্রচারিত হয়েছে। তেবে শ্রোতা বন্ধু চলন্তু আরম্ভ করিবা আপনমানঙ্কর প্রিয় কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্নরে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত আপনমানঙ্কর অনুরোধে এসএমএস জরিয়ারে। তবে সেথিপাই শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু 09495963210 নম্বরে। আমি রহিলু আপনমানঙ্কর এসএমএস অপেক্ষারে। তেবে শ্রোতাবন্ধু এইটি কহি রাখুছি যে অনেক শ্রোতাবন্ধু আমার এই মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রমে চলচ্চিত্রর গীত শুণবা এসএমএস করা পরবর্তে ওড়িয়া লোক সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুণবা ইচ্ছা প্রকাশ করে এসএমএস করছেন। কিন্তু এই মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রমে আমি কেবল আপনার ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণেপারু, কাহি না ওড়িয়া লোক সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত রয়েছে স্বতন্ত্র কার্যক্রম চিরহরিত। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପ୍ରଚାରିତ ହେଉଛି ଅପରାହ୍ନ 4টাରୁ ଅପରାହ୍ନ 5:55 ଯାଏଁ। ତେଣୁ ଅନୁରୋଧ, ଆପଣମାନେ ଯଦି ଓଡ଼ିଆ ଲଘୁ ସଙ୍ଗୀତ ଏବଂ ଓଡ଼ିଆ ଆଲବମ୍ ଗୀତ ଶୁଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଚିରହରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏସ୍ଏମ୍ଏସ୍ କରିବେ।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসি সারিছি চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কি পঠাইছেন্তি প্রথম এসএমএস টি পঠাইছেন্তি নরেন্দ্র মহাকুড় বাসুদেবপুর ভদ্রকরু আপনি শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি কথাচিত্র গপ হেলি বি সতর গীত জয় যতু নন্দন রাধিকা প্রাণ বল্লভ হে বংশী বদন জয় জগদীশ হরি গীতটি গাইছেন্তি সুমন কল্যাণপুর তেবে শ্রোতা বন্ধু আপনার অনুরোধ গীতটি প্রচার করুছু শুনে নিয়ন্তু।

0: भांगे से ही गढ़े से ही नीलागिरी कोंदरी सतन मागे।
1: পরবর্তী কথাচিত্র চকা ভৌরি, কণ্ঠশিল্পী অনুরাধা পড়ুয়াল এবং মোহাম্মদ অজিজ। তেবে অনুরোধকারী শ্রোতা হেলে বামদে পুষ্টি বলরাম সাহু, দক্ষিণকূল, যাজপুর।